বলুন তুলে মিনু, এম্মা কস শুনি পাবন কোল মাইনি কাবই কো হায় নেকা শুনি পায় বললে লাউ পাবল কেল কক্স কির